0: that anyhow we can support our sister party, we can support our natural allies, but we cannot support the dirty, the nasty, the tricky, the hopping popping dragons, the high loaded virus intention. And their motivation is very clear, intention is very clear. আমি বাংলার মামাটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বলবো, আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমরা তৃণমূল কংগ্রেসকে বুকে
1: ওয়ান টু সে সরি টু দ্য সাপোর্টার্স অফ মামাটি মানুষ অফ দ্য তৃণমূল কংগ্রেস পার্টি এন্ড আই ওয়ান্ট টু টেল দেম দ্যাট টু বি উইথ আস টু স্টে উইথ আস স্টে স্ট্রং এট দিস পয়েন্ট অফ আওয়ার What BJP is doing with force today, and they are overpowering everything. It's never happened in over here in, or in Bengal that they are also doing atrocities to women. They're also threatening with using of several veteran newspapers organizations. They're also threatening media houses. They're changing every institution's color. Can it be possible changing the ethos of that institution by changing the color only?
0: তারপরে হলো কংগ্রেস নাই, এই হাত না, আমি পার্টির কথা বলছি। কাজে এটা মনে রাখবেন, মানুষ যেটা গ্রহণ করে
1: In the past, for several times, the political symbol of the Congress party had also changed for multiple times.
0: Temporarily, হয়তো time being ওরা জিতেছে বলে এত অত্যাচার এজেন্সিকে দিয়েও করাচ্ছে।
1: We will continue our fight with the ethos of our party and the existence of the party will lies there and we will continue to fight against that.
0: Boy in, Varsha out. So BJP will be oust in a short period. I believe so.
1: What is going on now is bhoy in and bharsha out. That means that the terror in and the responses goes out.
0: আমার অনেক কর্মী মারা গেছে, অনেক মহিলারা নির্যাতিত হয়েছে, অনেক মা বোনেরা আজকে বিপদে আছে, শঙ্কায় আছে, মানুষের মনে হাসি নেই।
1: Many workers of my party were killed. Many women are being targeted. Many are living in a state of fear at this point in time. Mamata Banerjee's quote, a poet, Sukanto's some of the lines at this point in time.
0: আদিম হিংস মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানের বুকে চিতা আমি তুলবই। সেটা মানুষের চিতা নয়, সেটা গণতন্ত্র যারা হত্যা করছে, লোকতন্ত্র যারা হত্যা করছে, দলগুলোর অস্তিত্ব যারা কেড়ে নিচ্ছে, তারা জানে না।
1: Those are killing the democracy. They will not be free. They will be punished. In very few days to come, you would see Delhi will be finished. It's been a long time after that I am meeting with you media persons. I doesn't get time nowadays to meet you because for in each passing day I have to meet